lueng du tua uru meg lueng ka miro lueng ma kweri uru lueng ngom ya we love do you when you get twi twi du tua uru meg lueng.